0: ভাই হাও নয়
1: হাও নেলিয়া
2: আমি গোস্তার অনার আরিউ রাকাম বিয়া
0: এফএমই 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসায়।